0: নারে বামুচা না সুক্রানি হো এবারে মা পোত উখি বলে হাপারে চল পড়ে হো এবার কে বলে হাপার চি চো চি কি না কো সে নকেল তা ফুলে লিয়াম আর মা কা হন জি ওরা ও হি ও নি মিনু তো তলা তিনে নিচ লপন হো মতে নে হনুর মেলা হন জি ওরা নি মিনু তো মিরারু মানে ওরা ভিনতি ত্রেজ ওরা জি 3 মিনিট ওখালো কাতে ফেরকে হো মোসাম্বিক হলো চুমাকেলে হো হলো উরা নিপহের মাবার ছিল হিনমিত কুচি হুম স্টুডিও চরাদ মোসাম্বিক না চাকা ওখুমা হুকাব দলগাদ ওয়াম ফুলাও নিয়াসা নে ও জাম্বেজিয়া ফেরকে হিনমিত কুচি হুম চলেলো তো কোনো চুলে হু উইরা মেলে নুহালো খালা নি হুকো নগু পোলে লিয়া মাহুকু শ্রী নে না মাথানো এবারে হুকো নে লাপুয়ে মোসাম্বিক ওয়াফা uhuru wophelora niteke ilapo yo Mozambique nichoni virane iprograma homadata na historia
1: nihuku nonihantisi
2: mahuku 20 mweri wonasita mwaka wa 1859 Henry Donat au kuna itafauti ulupale nchoko wochulu ilapo yo Italia usolferino ulombarda ya havo atu okwa 1040 verke akina kwayo ora kalacha atropa ya tafiti miteko chokumi ya hana ikatiri yo walu wala rakalacha lechinene nayo akina ku watafauti yela donante ahobara nteko waaleliya moolumo anammawaani yaakhala wakhiviru niisidadi chikaani wira yaakhavihacere ale yapankeleliya ikhotto nchokweene yoole uvekela wawe alopwana naathiyana yaahovara miteko chaalepeenle awe ale yaakhuwele yahusikhiya veereke yarakala chale yaaholooliya